যে পুলনি যে চুকি সাই প্রীত হিন্দি কাডিয়া জিনানে হো দুজানে লগা

সোর নার গান মন বোহে আগা, সোর নার গান মন বোহে আগা, মারো কান্তক কাল গারজ, তাবত লিও বারজ, পাঁচ ভূত এক কার রাখলে সমাজ, জগ জিতো গুরুদ্বার খেলা সন্ত সা রাত উন।